0: কথা তুমত দিমলা
1: আদি চিনচি মিজে সু কোসম
0: নরে 48
1: লেস লেস ইচিগু অনু কিরিং ব্রেচি আম বেনা খাবিয়া কোসো ইমবু অনু কিসু সুচেন জি খানেক মার বেনা চা মানতি কুতং নো বলে ইতনা দা নেরিম জিজি মাশা মক নিং ফু কাতা পিছে দেত মাশা মক মানচি না জিজি বিতন
0: দ প্রেগন্যান্সি পিরিয়ড চে আম শে টিডি নি আদিশ নো না টিটি নে মেলা
1: লেস
0: টিডি নি খাবচি জুদমলা ই খাবচি জিনি নি নে টেটনেস নি কন্ডিশন দেনো ইচি দে অনু কেসক জু অনু চাং মিয়া ওজু অনু পোত মে তিনকি না চাং মিয়া মুতু পুনি না না খা টিটনেস শাং ইয়া অনু শিসু ইয়োর কেস লা নো মেলা
1: লেস
0: তা ইত মরি ইউ কো আমিশ না না খাপ পিয়া ওজু অনু ই ইমেন জুই নি তুমলা
1: লেস
0: অনু কেসক জু তে দে ইমনেলেশন তে ইয়াকো সরা
1: ইয়াকো সরা লেস তা ডর সাবজেক্ট গাতা ওসো বিনা দা ডিস্ট্রিক্ট মান গাতা বিনা থিংকিং বিনা নামদা নম্বর ওসো পার্টি তে উচন ডেলিভারি কা কেস
0: ইচেত বেরি নর্মাল ডেলিভারি না কন্ডাক্ট আদমলা
1: লেস
0: ইজক দে ওচে কমপ্লিকেশন লা রাসু মুতরা না ইজক ওয়ক রেফার ইয়াঙ্গার নে মে আদম
1: লেস
0: দা মাশু সিজারিন রেট হাই ইজিং গে দুঙ্গে না পেরিফেরি কা মারশে রেফার অং ওচো
1: লেস
0: ইজক রেফার অং পলে চুক কে সালম দি কমপ্লিকেটেড কে উথা প্লার ক্রিদর মেলা
1: লেস
0: ইচে দে ইন্টারভিউ নিয়া কোসু রং জং লাং গে দুমেল শান মে পিএইচসি না গে দাঙ্গা দাঙ্গা এ কিউ গে দুমলা
1: লেস
0: পিএইচসি লেভেল শক্তি তে জুম হিসাব পাগেন বেরি ডেলিভারি কন্ডাক্ট ইয়া কোসমলা
1: লেস ডর সাপ্ত উজু থোগা দা নাই কিবে ইমবুর ইজিগু তাও ডর ছোট নে নিবে ওরে হিমলা ডর ছোট নে জোসকা কিমবু তাবে দা উজু থোগা কিবে নগনি ইজে পুরজি তরিকা তা এতং এ মেটিউ রেফার ইয়া লরুস বরে তাও দুন রেফারেল কেস না পেরমার গুয়াটি কা করে ইয়া নে মার ইটা নগর কা করে ইয়া তেতা উজু রেফার ইয়া লরুস উচুন কেসেস লা রান দা কিউজা জিলা থু ইয়া রেফার ইয়া কোসরোদ
0: অন দা তো ডিস্ট্রিক্ট হসপিটাল কা গাইনিং অবস্ট্রিক টিম নাম না নোলা
1: লেসো
0: ইচিক মজে সিদা রেফারেল তে মুরক দরকা গা থিলু নেলু লারল
1: লেসো
0: ইতলে লহাত রেফার তঙ্গার যায় মে তো
1: লেস
0: তে দরকা কা কেস পে কমপ্লিকেটেড লা লাঙ্গে মে সতি দা প্রেসার পি হাই লাঙ্গে লুই গানে গাছে না প্রেসার মনো নাই অনু থোদি কে পাউং সক সতি প্রেসার হাই গে গনে রোদম ইচিংারি না পিএইচ ইচিক প্রি ক্লেম শে ইচিক এক্লেম শে আইয়া একলিম শাইনি দা প্রেসার পে হাই লাং গিয়া যুগ আম দঞ্জিন মুনু জং লাং গে কোমা কা গিউ মতলা কুনদুন কন্ডিশনে রো দমে দা কুনদুন থিলু নেলু লা নারে রেফার ইয়াও গ্রাঙ্গি নি মিনুতে দা নারে তো মোর টিম চমা দে নো উইকি তো কাতে দি নরি ইয়া দলা
1: লেস ইজিক দা টেক আপ সিম কুম কা তো জা চিন দে টপ চি কা দে উতন গরি গোসু লুই কি রে উদন কো লা রাসু টেক হাম দা লাং কুম ফোন লো দে মারে
0: ইমলা
1: দা এম্বুলেন্স সার্ভিস ইন দা তা দোনা
0: রেফারেল কেমক সুর ফেসিলিটি নিং থর সুযোগ চিত জেস ওয়াই নে আনমলা
1: লেসো তা দেশ অচো লেডিম থুদি লাপচিকা ডক্টর তেনজিং গুঙ্গা গাইনোকোলজিস্ট কোকো লেখু মাপেপ নবি ইজিক তা ডক্টর সাবসি অচো দেশ তঞ্জু সব চিতি মুবসতি নারা লুকা রামে চি থরজে অনু কিরিং শক্তি গায় সাবজো বে কোসো ইনাম মনখা বিনে দেশ কে চেকআপ করার কোসো ইনাম ইজিক তা মনখা রাইয়া লুইখের কোসো চি খাতু সি ইনাম মনখা রাইয়া লুইদি খিরে নে নে ইকি বিনা সে কিবন জিনো ইনাম ইজিক কোরচু দেশ অচো লেডিম থুদি লাপচিকা ইয়া নিসু সেগা নবি চু ডক্টর সাবে নে তো শি ইশু
0: তুচি লাঙি শে তো ইনভাইট ইয়া মাছে চুপ লাঙি শে মোকা দিবি এ তুচি নিজু
1: দেসো তুচি
2: লাঙি না দাদা লেরিম থুইদিন লাচকা কন্ড্রো ডোজংমু ডিস্ট্রিক্ট মানকং তাবং মেডিকেল সুপারিনটেন নিং গাইনোকোলজিস্ট ডক্টর তেনজিন কুঙ্গা দাম্বা থুইদিন কোর ক্যামেরা সুদিসা নংবুর বিনংশল কিন্তিন যুগান তাবং লুংটিন লেখুং কুজব তেজি তুরজিম্বর লঙ্গিনং উত্তাম্বচে দুন্ডেক লেরিম থুইদিন লাপচিসি দোস ওস আকেশমণি তাবং ইম্বর লঙ্গিনা নুপ্তিক তুসে ক্রনিক কর্মা নেহনি দা তিষ্ণুপ্তিক লেরিম সেরা চুকোসতুর লঙ্গিনং উজনা তিষ্ণুপ্তিক লেরিম দিটেনিং চুজ খোসনা সা দা তে সিটিক যুগ চুজ ক্রনিক কর্মা চিচে লেরিম জেরো কা চুজে ক্রনিক কর্মা কেলিচে নুমিন মতো সেদুন লে

জম্বু মাছু সে কৃষু জরব চুটুক মতু আসামে তুইব নগর নপ্তু সে নিশ্চে আগশ পানি দিল্লি কে চাঁসুস না হিন্দি কাসুসে নিশ্চি কর্ম লেগছে ইঞ্জি কাসা নগর নপ্তু সে নিশ্চি কর্ম চিচে লিম পয়মতে কা গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুল ক্রিমিটেন কাক চিন্দা নিব কা চঙ্গন তিনজন লাটুন সে ইঞ্জি কা নেনগা চুরোধি সনাসা নগর নপ্তু সে নিশ্চি কর্ম চিঠি চে লিম একই ফিল্ম সামে তৈম নগর উস লিমা আলকা কিয়ানিক এস পি বালা সুব্রমণ্যম নিং কুমার সানু পাসিনো ফিল্ম সাজন সামকাশে সামে তৈম লিম আপনি ধরতি আপনি লোক নগর নপ্তু সে নিশ্চি কর্ম খেলে লেগাচ্ছে সনাসা সুসে নিশ্চি কর্ম খেনে লেগাচ্ছে প্রাদেশিক সমাচার নিং সুসে নিশ্চি কর্ম খেনে চিচে রিজিনাল নিউজ আকাশবাণী ইটানগর হিয়ার ক্যাঁসুস সনাসা লিম কমে তারানে নগর নপ্তু সে নিশ্চি কর্ম খেনে চিনা সামে তৈম নগর উস লিমা লতা মঙ্গেশকর সিংরো ওয়ান্দে মাতারাম সামে তৈম লঙ্গে ইটং বাসে হোয়াটসঅ্যাপ প্রেকি গুয়া তুদে নাও হিন্দি ফিল্ম নিউপাক সাম কে লিম পুরানে হিন্দি ফিল্ম কিট কা নগর নপ্তু সে কেচে সনাসা সুসে কিডনি পেজাচে স্পোর্ট স্কিন সমাচার সিন্ডিয়া সুসে কিডনি কর্ম খেয়ে লেগাচে নিং সুসে থুকুচে ইঞ্জিকা সিঙ্গুর নিউজ এট নাইন আকাশবাণী দিল্লি কে ক্যাঁসু জুস সনাসা সুসে থুকনি কর্ম চিলেংচে নগর লিম যুক্তাচে না লিমা চুরচে নো বানং হিন্দি কাজ সনাসা নগর নপ্তু সে তুগন কর্ম চুগ্রোচে আকাশবাণী তবং নগর লিম বানং চাসং তুইম্বর হেঙ্গিনা দাদা লিম সেরা কা দিজনপ্তিক লিম তেচে নিং নগর লিম সুসানম্বর হেঙ্গিনা উত্তামচে দিজিক লিম সেরা চিদ উস আকাশবাণী তবং ইম্বর লঙ্গিনা নবদিক তুসে ক্রোনি কর্ম চিওনি দাজুপ লিম জরো কা হিন্দি কাজ সনাসা